চাইতো বিস্তর কান্দ তাই সরমীয় আমার মিও দোভাই চাইতো বিস্তর কান্দ।